তাই দিয়ে দেবো। সাউদি জানি শ্রমিক বাতাসের পরিচয় করেন ৬ ডলার ওষুধ তাই শেষ সময় অজিত অধিকারী লেখন ভাইক খবর পানি ছাপিয়ে গেছে ছাপিয়ে অল্প খবর রাষ্ট্রপতি প্রতিবেদন পেশ হলে শীর্ষক

হই সন্তুলিত খানা খাই ব্যায়াম শব্দ করি তোমার কাম মদিরা মাসে একটু নগাহি তোমার ভাল নিয়ন্ত্রণ করি আজ পূর্বে কালিক জীবন যাত্রা নিশানার উপসে ভাঁটি স্বাস্থ্য জীবন আপনাই রেডিও গর্ভাবয়ের সঙ্গে সহকারী স্বাস্থ্য কালের বর্তি আছে দলিত মজারি সবিস।

0: সন্ধ্যার দিকে তো রাখতে পারবো ঠিক পাঠা দিদি তার মনে এখানে মনে হয় না
1: আমি